0: Santuri za Kichina ni kipindi kinachokupatia ladha na vionjo vya muziki wa Kichina kila Jumatatu hadi Ijumaa, idhaa ya Kiswahili ya CRI.
1: ในผู้知道的时间里爱你很久那คุณเพนดาความดําเรฟูเปลาคุกุจูลิชา明明很爱你哈กิคานินาคุณเพนดาโนควายเดอร์老家弗拉哈恩迪奥努巴尼奎图光乌贝尼卡马莫旺嘎乌纳乌尼卡莫努旺古